নাভিশান গুঞ্জন ও তার জান দা নাভিশান মকড়ি গুঞ্জন আহে তেরি হরি চাল কালে হো জালে তাহা পেনাই জে দা বচনা পেনাই।